হ্যালো হ্যালো, আকাশবাণী বিজয়পুর কেন্দ্র। হ্যালো মাতাড়ি। হ্যালো হ্যালো, আকাশবাণী বিজয়পুর কেন্দ্র।